0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কণ্ঠশিল্পী সুভাষ দাস এবং সুধা মিশ্রঙ্ক যুগল কণ্ঠে শুনিবা কার্যক্রমর পরবর্তী গীত। রচনা করেছেন সুভাষ চন্দ্র মহান্তি।

0: শ্রোতাবন্ধু আপন শুণুচন্তি হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম আকাশবাণী জয়পুর কেন্দ্রর আম কেন্দ্রর এমতি সুন্দর সুন্দর কার্যক্রম শুণবা পাই আপন নিজর অ্যান্ড্রয়েড মোবাইল ফোনরে ডাউনলোড করন্তু নিউজ অন এআইআর অ্যাপ আর সেতিরে টিউন করন্তু এআইআর জয়পুর এবং আম কেন্দ্রর সমস্ত কার্যক্রমর মজা নিয়ন্তু। এবে শুনিবা কার্যক্রমর পরবর্তী গীত অব কে বরস চলচ্চিত্রর। শিল্পী হলে উদিত নারায়ণ এবং অনুরাধা পোড়ওয়াল। গীত রচনা করেছেন সমীর, সঙ্গীতরে সজাইছন্তি অনু মালিক।
1: সগম পানি রা বাগ বাগ

0: দল গঠন কেহা না তাম্বু নিহ নিহ উন্নতি আহল তাকে তাম্বু পরিবর্তন আহল তাকে যেহে তাম্বু এনেকে রাবুন্তে সুবিধা পাই যেহে তাম্বু নিহ নিহ এসএজ গ্রুপ আহনা লেঞ্জ তাকে আডিন লোক 50 টাকা ওড়ে 100 টাকা স্কে পাঁচশো পঞ্চাশকে ইহে তাম্বু লেঞ্জ তাকে চান্দা কেহা না এ ব্যাঙ্ক তা দশিম নু
1: এলা কেহা না দশিম ওড়ে তাম্বু সব পুঞ্জি ইনু কে আই ব্যাঙ্ক তাহা না দি ইলা কি না দি ইঞ্জি পুঞ্জি ইনু সব
0: তাহলে মু তো হালুয়াতে কেবল আবা হালুয়িতে আমটা আবা ইচি আম্বিকাণ্ডা হানর আপিস তাই চিসকে কির ব্যাঙ্ক তাহানো কি হাট পাটন হান সরকে আবাদ কামা মাছে এনতাকে আয়া লোক আজ বি তো তাম্বু পাটাসকে জাপা জাপালা তো এমাটে কুই লোক তো ওড়িয়া পুঞ্জালা এদা পাই যে ই এসএজ গ্রুপ মাধ্যম তলে তাম্বু ভাষাসকে ওড়িয়া ভাষা জাপিমনু এমাটে মজা ব্যাঙ্ক তাই নিকে ডাবু ইটি নাই ওড়ে এনিকি এন তাকি তার আয়া লোক তাকি ইচ্ছারে নেহে ওড়ে তাম্বুসকে পুঞ্জালা আডিনু
1: হ্যাঁ তাম্বু পুঞ্জালা আডিনু সবু ওগে এবে সিলা যাবি তুকে এ মানে মাবু মাবু কুবিতাল হাডা হিঁচু নে এ এস এস জি গ্রুপ অনুসারে মানে তাম্বু ওড়িয়া জাকা যাপি তুকে এহানা নে এ সবু তাম্বু লাজা নে কামাকে হিনু
0: তলি তো জলালস কা লাজা হইতো আমনি গটার কি ফুল শার্ট প্যান্ট তুরসি সারে রচক ওড়িয়া জলি সারে দারি বঞ্জা হালুয়া তো মাত্র নিজ আয়স কা এমতা কি সারে চেবেলা অশিক্ষিত স্কে মাছে সচেতন স্কে হিলা তো লোক মেস্তার আজ বি তো আমনি গটার কি ওড়িয়া জলি সারে লাজা হইত ক জান পুণ বি তুস্কে এমতা কি সারে তাম্বু মাত্র জলালে লাজা হইত নে এবারে পাটা তো নে ধীরে ধীরে আয়া নরসকে জাপিত এমাটে মঞ্জা ওড়িয়া তো জলিম নু ওড়ে লেখা পড়াসকে পুঞ্জিম নু
1: হ্যাঁ আইস কে লাহি তাম্বু পুঞ্জান সবু কামা কি হিনু
0: অর্ডার কথা তে জরনি র এসএস গ্রুপ আহালে তাম্বু মঞ্জা গ্রুপ মাধ্যম তলে তাম্বু মঞ্জা বারে হিসাব কিতাব পুচু ওড়ে তাম্বু এনিকি কাতাসকে কি হামনু তাম্বু এচর গোটা রেজিস্টার কথা কি হানু রন্ডি আতে মিটিং কথা আতে রন্ডি ডাবু হিসাব কিনি কথা রন্ডি আতে এমাটে পাসবুক কি হানু ওড়ে এ পাসবুক তলে ডাবু লেঞ্জু তাক লেঞ্জু ইটিনু ওয়ালা বারে তাম্বু হিসাব কে হানে ইটিনু লেঞ্জু তাকে মিটিণ কুগা তানি পরে তাম্বুসকে চিন্তা আতে ধীরে ধীরে ডাবুতি গাডু আতু লেঞ্জু তাক লেঞ্জু ইটিং র বর্ষকের সার গাডু আনু এমাটে ব্যাঙ্কস কে বিশ্বাস কিতে এমাটে তামগে ঋণ হি হিমনে ঋণ চচা না তাম্বু আমনি লোক কসকা পৈকি ইঞ্জন পিসারে তাম্বু কসকাসকে গ্রুপ মাধ্যমে চচা হা পৈকি হানা দুই পয়সা তাম্বু আয় খেলা আডিমনু তানে যে চমজা চাষবাস কি নিসকে লোক তাকে বিচাজার কডালসকে অসুবিধা মাছে ওড়ে এমবাতি সার ইহাল তাকিসকে কডালি আডোয়া আতু নে মাঝে ঋণ চচানা চাষবাস কিহিমনু কডি গরিসকে পালন কিহিমনু আমনি লোক জর্সি কডি কডানসকে তাম্বু এ গ্রুপ তা ঋণ চচানা এমাটে এ ঋণ ডাবু তিসকে সুজ আহিনু
1: হ্যাঁ এলা কি সরকার সুবিধা হি হিরু তাঙ্গু লোন জাকাতা চিনু তাম্বু ওড়ে তাঙ্গু আম যে আম্বিয়া যদি অসুবিধা আহা সারা এ ডাবু চচান তাম্বু লোক কি হিনু
0: ইদিয়া তো ইচ্ছক নেহে স্বয়ং সহায়ক গোষ্ঠী কে হানা ইদি আয়স কথা কি হারে অজিতে ওড়ে সুবিধাসকে বেটা হানু ওড়ে ধীরে ধীরে উন্নতি বিকাশকে আহিমনে তো সাতা কথা তো ই কথা বেশাল তাকে র এসএজ গ্রুপ তে র নানা মানে এ নানা তাঁটে মার বেন
2: আয়া নি পরিচয় অল্প বেস্তাম নিদর আতে মমতা হন্তাল নাই দর আতে ডাকা পারে নি কথা ইদি বা সার সুট্টু কুড়া হ্যাঁ না কি হিজরি আইদি বা
3: কুড়া হ্যাঁ মা বুর আয়াস কাপ সব জানা কাতা আর গ্রুপ কে হ্যাঁ গ্রুপ কি সার নেই আনে যে মা বুনে যে নিজে কাতা হ্যাঁ গ্রুপ রন্ডা কি হ্যাঁ নমি
2: তাহলে এই গ্রুপ কে হাল তা কি যে এচর জানা তের কুড়া হ্যাঁ যে
3: 12 জানা তো
2: বারো জানা তরি কালপে হ্যাঁ আর গ্রুপ কে হ্যাঁ যদি নিকাতা তো এই গ্রুপ কে হার তা কি যে আবাস নকে ব্যস্ততা তিরিস কি না আমি মনে মনে অনুপি করি
3: এলে পাক পড়াস্তে লোক কমে সাহা আমার স্কে এলে হার গ্রুপ কে ছাড় নে হিন যে কি হ্যাঁ
2: এলে গ্রুপ আবাস নিকে চালো কি জানি কি মি বলে কথা পত্র কো তিন দিয়া
3: মা বু এ কথা পত্র তাকে সব কথা হ্যাঁ
2: আসা হ্যাঁ ইদিন বা এই গ্রুপ কি হ্যাঁ এমনি পাসবুক।

0: dari kuda le manjane kajais kemana una mane eda pan jahare ka satarkano ore nai mane asa tis kemar behno jem i mili mila rogo tak ene kinai enem skewane emate una hile sare dari mane hospital ta doctor tolos ke paramarsa hana mara osopotra bebahar kitsar ske i mili mila rogo te duro ane punelen jo karja korma hata tak ritene mongolobara ore sonibara
1: মাদনা পুটা বারো ঘন্টা তিরিশ মিনিট তা বেসপি আহিনে
0: মঙ্গা হলে চিঠি হে আদু মা ঠিকাতে পুনেলেঞ্জ কার্যক্রম মারপথ কেন্দ্র নির্দেশক আকাশবাণী জয়পুর
1: জিলা তে করাপুট
0: পিনকোড নম্বর 7640005
1: 12 তাকি জহরা শুনুথলে কন্ধবাসার কার্যক্রম পুনেই লেঞ্জু আকাশবাণী জয়পুর এবে আসন্তু শুনিবা লোকগীতর কার্যক্রম প্রথমে শুণন্তু ঘুমরা গীত শিল্পী হলে বিরঞ্চি নারায়ণ পণ্ডা এবং সাথী

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট?
1: হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: পশু পক্ষীঙ্কু অংশুঘাতরু রক্ষা করিবা পাই কিছি উপায়?
5: অংশুঘাত নহেবা পাই দিন 11টারু অপরাহ্ন 3টা পর্যন্ত টাণ খরারে গৃহপালিত প্রাণীমানঙ্কু বাহারকু নছাড়ি গুহাড়রে কিংবা ছাই স্থানরে রখন্তু।
4: পশু পক্ষীঙ্কু স্বচ্ছ থন্ডা পানি পিইবাকু দিয়ন্তু, এবং প্রাণীঙ্ক বিশ্রাম স্থান বা কোঠরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
5: গুহাল কবাট ও ঝরকারে ওদা অখা ঝুলাই মঝিরে মঝিরে পানি সিঞ্চন করন্তু।
4: বুলা পশু ও পক্ষীঙ্কু অংশুঘাতরু রক্ষা করিবা পাই ঘর আগরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
5: অংশুঘাত হেলে পশু পক্ষী মানে কিছি খান্তি নাহিঁ, পাটি বাটে নিঃশ্বাস নেবা সহিত ধকেই হুয়ন্তি, পাটিরু ও নাকপুডারু ফেণ বাহারে ও সময়ে সময়ে জিভ পদাকু বাহারি আসে।
4: অংশুঘাত আক্রান্ত প্রাণীঙ্কু তুরন্ত থন্ডা ছাই স্থানকু স্থানান্তরিত করন্তু। প্রচুর থন্ডা পানি পিইবাকু দেবা সহিত নিকটস্থ প্রাণী চিকিৎসকঙ্ক সহ পরামর্শ করন্তু।
5: অধিক জানিবা পাইঁ টোল ফ্রি নম্বর 1962 কিংবা 155333 রে যোগাযোগ করন্তু।
4: মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, ওড়িশা সরকার।
6: এবে আসন্তু শুনিবা খঞ্জনি ভজন। শিল্পী হেলে সাধু বাবাজী দাস এবং মোহনলাল ভক্ত। গীত রচনা করিছন্তি ভীম ভৈ।

0: এবে সিএনজি ভরি করন্তু সিধা সঞ্চয়
1: গেল গ্যাস সিএনজি স্টেশন রে সিএনজি ভরন্তু এবং পয়সা আপে আপনক ফিউল ওয়ালেট রু পয়ঠ হই জিবো অটো পাই 10000 টাকা কার ও ছোট জানা পাই 15000 টাকা ও বাস তথা বড় জানা পাই 20000 টাকা পর্যন্ত লাভ উঠান্তু যাহা কেবল নুয়া সিএনজি গাড়ি কিংবা সিএনজি কিট লগাইলে সীমিত সময় পাই উপলব্ধ
0: অধিক জানিবা পাই কল করন্তু 1800102982
2: কোন রিমা ঘরে সোলার লগাই দেল
3: হ্যাঁ মধু অপা এবে আউ বিজুলি বিল পাই চিন্তা নাহি
2: চিন্তা নাহি মানে
3: হ্যাঁ অপা সোলার করে দেলে মাসকু 300 ইউনিট পর্যন্ত বিজুলি বিল বঞ্চি যিব
2: সত্যরে
3: খালি সেতিকি নু হ্যাঁ অপা সৌরশক্তি ব্যবহার করলে পরিবেশ বি সুরক্ষিত রহিব
4: আজ্ঞা হ্যাঁ পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু
5: ଏଥର ଶୁଣନ୍ତୁ ଘୁମୁରା ଗୀତ ଶିଳ୍ପୀ ହେଲେ ବିରଞ୍ଚି ନାରାୟଣ ପଣ୍ଡା ଏବଂ ସାଥୀ।

ভাবিয়া নো মনে গুণ কর টিকে অনুমান জ্ঞান কর ধ্যান কর পুথি পুরাণ উল্টে ধর পড় টিকে বিজ্ঞান ই জীব সৃষ্টিকে রক্ষা করবা লাগি ই জীব সৃষ্টিকে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এবে শুনন্তু একতারা ভজন, পুরাতন রচনার শিল্পী হেলে যোগেন্দ্র পাত্র।

0: গীতিকার আনন্দ বক্সি, সঙ্গীত নির্দেশনা যতীন ললিত।
1: এক লড়কি থি দিওয়ানি সি, এক লড়কে পে ও মরতি থি, নজরে ঝুকা কে শর্মা কে গলিও সে গুজরতি থি, চোরি চোরি চুপকে চুপকে চিঠিয়া লিখা করতি থি। কুছ কেনা থা শায়দ উসকো, জানে কিসসে ডরতি থি। জব ভি মিলতি থি মুঝসে, মুঝসে পুছা করতি থি, প্যার কেসে হোতা হ্যায়, ইয়ে প্যার কেসে হোতা হ্যায়। ওর মে সিরফ ইয়েহি কেহ পাতা থা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এথর হরিয়ানবি লোকগীত পরিবেশন করছেন আশালতা এবং সাথী।

0: প্রচার করল গীতি ভারতী কার্যক্রম। আকাশবাণী জয়পুর, শুনন্তু চাষবাস কথা।
1: আজির চাষবাস কথায় জাণিবা কান্দুল চাষ সম্পর্কে। ওড়িশার জলবায়ুরে কান্দুল এক প্রমুখ ডালি জাতীয় শস্য। এহা কম পানিরে এবং স্বল্প খরচরে ভালো অমল দেইথায়। সাধারণত জুন মাসর জুলাই মাসর প্রথম সপ্তাহ মধ্যে মৌসুমী বর্ষা আরম্ভরে কান্দুল বুণা যায়। নিকিড়া দোরসা বা বালিয়া দোরসা মাটি কান্দুল চাষ পাই উত্তম হইথায়। মাটিরে জলবন্দী হয়ে রহিবা অনুচিত, তেণু জল নিষ্কাশন পাই উপযুক্ত ব্যবস্থা রাখিবা আবশ্যক। অধিক অমল পাই চাষী ভাই মানে উন্নত কিসমর বিহনকু চয়ন করিবা উচিত। কান্দুল বিহনর সাধারণত তিনটি কিসম দেখিবাকু মিলে। প্রথম কিসমটি অল্প দিনরে অমল দেইথায়। এথিরে রহিছি উপাস ও প্রভাত। এই বিহনগুড়ি

0: আলে আমার চৈতে জন শুনতে বাসরতে ভাই বনি মন কে মুই ডমাই জোয়ার কর দিলি নি
1: আলে মুই সমরা পিলা মিশা জোয়ার কলি নি
0: কেন তা সমরা পিলা বল কি
1: হ্যাঁ নি মান আছে পা মান বল কালটা রে তার তো কারা দিন মন কল কাম যাই হই নাই আলে কাম গলে বটে কারা জবর লানি
0: ওই কাই
1: সেটা হলো বেল মিশা হলো কাম মিশা লেট লানি আরে
0: হে আর কো নাই নি খারা কে যদি মুই বারলি বলে সমরা খাই বলে মকে আকি মন আন্ধার দিসলানি মু কিন্দরি করি আরে এনতি সবু এলানি সিটা কাজে খাই মই আরি খরা বলে খন্তি ন বারলি
1: নাই আপা সেটা পানি পুনা লব জবর খাইবার আছে কাই কাকর টামন খাইবার আছে লক কোন জবর সে
0: মাত্র আরি কাইটা বলে খরা বলে খন্তি ন জিবার আরি কাইটা নে গিয়ে
1: কে মুই সব লোক সে কাকর টামন জাগ্রত করে রেবার আছে
0: ওই পানি
1: রাতি বেলে গলি দেবার পেঁয়াজ মন
0: বাসি ভাত খাইলে আর আরি গোটে খাইটা বলে এটা তো আমার করা দিনে যতন নবু আকা আর এ বেজন গাগড়ে অচত মাইজি মন সেমন মিশা কন্ডে জবর জাগর দেবার আছে সত্যি কি নেই গর্ভবতী এলা বেল সব সুবিধা তো আমার অঙ্গনবাড়ি দিদি মন লাগে আছে আকা মাত্র সে সুবিধা আমি উঠাইবার আছে সমান টাইমে কাই বলে টিকা মন নেবার আছে কাই কাই খাদি মন নিমান খাদি মন খাইবার আছে এলে পিলা বল জন্ম হইছি আর কাইটা বলে আরি সে জন পিলা জন্ম হইছি সে বল করি জন্ম হইছি সত্যি কি নেই হ্যাঁ সেটা কাজে আমার জন গর্ভবতী মাইজি মন আচত নইলে গড়ে যে মন আচত এই গর্ভবতী মাইজি মনকে মা মনকে খন্ডে জাগ্রত নেবার আছে
1: সত্যি কি নেই দিদি মন কই ভাই মনে নাই তাকর খাতা মন মানে করি কোন টাইম রে খাইবার আছে কেনতা ডা কাদি খাইবার আছে সেটা বলো আমি এথায় করি খাইবার আছে আর দিদি মন তো কই ভাই স্যার সে মন আর কই দেবা কি বাবা
0: ওই ওই সৎ কথা
1: জন টাইম খাইবার আছে সেটা সব মনে পড়ে খাইলে সব
0: গাগর নি মান রেছি
1: আরে
0: এলে কাতা তো এউ সমরা এলে ভাই বনি মন গট বল গীত গট শুনাই দো
1: হ্যাঁ শুনাই দো আরে
0: আলে

0: ভাই মনে মনকে আমার গীত মন বল তো শ্রদ্ধা
1: বাজলে আরে তো শ্রদ্ধা লাগছে আরে
0: এলে গীত মন তো শুনলাই এদে বেট গাট গড় জিকে আনলিছি শুনাই দেবি তো
1: শুনাতে
2: আলে জোয়ার লাগো ডাক্তার বাবু
3: জোয়ার জোয়ার
2: তোমার পরিচয় লোক কই দিয়া কাই
3: ডাক্তার সুদর্শন গৌড় মু আয়ুর্বেদিক ডাক্তার জয়পুর
2: আলে জয়পুর লগেছে তোমার সঙ্গে তো আমি জবর বারারি আমার রোগ বাদ বিষয় কাতাইলু নি তুমি মনকে বুঝাই দিলাস নি রকম বাড়ি রোগ কাইটা কেমতি করলে সে রোগ ভুলেছি বলি এলে সেমতি আজি গোটে রোগ বিষয়ে পচারবার দিলা ডাক্তার বাবু আলে এবে গোটে রোগ বিষয়ে মুই মিশা শুনলিছি না নাও জানলিছি না বাবু এই রোগ কাইটা কাকে হিসি কাই কাজে হিসি সে রোগ জানি ন হলানি কাইটা বলে ফিস্টুলা বললাইনি ডাক্তার বাবু হেলে আই রোগ পরাটা মুই কেবে শুনি মিশা নাই সেমতি কাইটা কাই রোগ বাবু সেটা
3: তুলা রোগ মানে আমার যেমতি মলদ্বারে তিনটা রোগ রয়েছে গোটে হচ্ছে পাইলস যেটা মলকণ্টক কোয়া হচ্ছে
2: আলে
3: ফিস্টুলা এটা ভগন্দর কোয়া হচ্ছে আর গোটে ফিসর রয়েছে তিন প্রকার রয়েছে আর যেটা কি আমার মলদ্বারের পাখে গোটা হব সেটা মলকণ্টক বলে কোয়া হচ্ছে পাইলস যেটা কোয়া হচ্ছে আমিষ খাওছেন বেশি জর্নি করছেন সেটা অবস্থা আর ফিস্টুলাটা কোন হচ্ছে ফিস্টুলাটা বি সে ইয়ে জন্ত

0: apa?
1: Hmm.
0: Niman git so sunlo apa?
1: Hmm.
0: Bore niman lagala.
1: Oi.
0: E dekha e tu to anlo se bed garden se mun se kore bate jar le gai.
1: Hmm.
0: Kore babu song bed ar kore achi.
1: Hmm.
0: Enda kara dine gai goru mon kenta joton kobar ache.
1: Ale.
0: Se upore khatai ache. Ale suna debi are bai bon sunot kai.
1: Ale sunai du kai.
2: Ale babu juar.
3: Juar juar.
2: Tomar porichoy kone ge babu.
3: Mor porichoy hela Kundra block ro
4: Pramod Kumar Das.
3: Mosinga panchayat re elai.
2: Elai bole kai kam babu. পশুপক্ষী মানকে কাই কাই রোগ বেমারে কাম করবাটা
3: টিকা মন্দ বাটা কাম হচ্ছে আমার সরকার আমাকে সেই কাম
2: বলে পশু ডাক্তার বলবাই
3: পশু ডাক্তার বলবাই যে পশু ডাক্তার আমি নাই যে আমার উপরে অসুখ বিয়ে তাকে পশু ডাক্তার বলবে আমি আমি গাঁ গলে লোক পশু ডাক্তার কা বলবে
2: এলা তুমি গোটে পশু ডাক্তার কিনা এবে গাঁ গলে মনে করলো তুমি রোগ বেমার লোক খনে খনে দেখতে রে স্যার
3: হ্যাঁ
2: হ্যাঁ এলে বাবু কত বর্ষ পড়া এলানি বাবু কাম করি কিনা
3: 15 বর্ষ হেলানি কাম করি কিনা
2: হ্যাঁ এলে বাবু এ খারাপ দিন কে এবে গাই গরু চলি মন্ডা মনর যতন কেন করবার আছে বাবু
3: গাই গরু বলতে দিন আমরা এবে কিছু নাই সব ভাই বোন মন্দু মোর কি কইবার কথা যেতকি লোক গাই গরু চলি মন্ডা সব রকলা তো সকাল সকাল বেলা বেলি তোরে বাবু নেই করি বেলা বেলি 10টা হতে 11টা ভিতরে গরু ধরিবার বরগত শীতলা হোক বটুটা হোক সেটি নেই রকবার অধিক খরা যে যাই গরু বলবেন কিছু পানি পিবা পাই সুবিধা করবার আছে পানি ব্যবস্থা করবার আছে কি গাঁ লোক যদি রক্ষা বরগু ধরে নহলে গাঁ লোক পাখের যদি আছে সেটি পানি ভাল নির্মল পানি রখি খাইবাকে দেওয়ার কি কলে গাই গরু মানে এবার ঠিক রয়ে ভাই বেশি করি করি বেশি খরারে বুলাইবাকে হব নাই ন করাই করি ঘরে আনিকি দুইখণ সকাল সকাল নেই যা কাম ঠিক সকাল সকাল নেই করাই দেখি 10টা ভিতরে ঘরে পচাই দেবার এবে তো খরা গরম প্রবল খরা কাম করলে দই পেয়ে হয়ে যাবে
2: পানি
3: ঢালিকি তাকে কোদা কপড়া খাই পছবার
2: অশপত্র সেটা
3: আসু এতকি করছে পথে আমি মনকে ডাকলে আমি যাই সেটি
2: খোরাকে
3: নেই কাম জবর ন করবা অধিক খোরাকে গাই গরু বুলাইবার না আছে সেটা অংশুঘাত নয় অধিক খোরাকে
2: খরা দেখি কেনে চারা চুরি কলে খারা দেখি করে চারাবার
3: উপর বেড়ে আনলে চারটা বার দেখি তিনটা আধা বেড়ে পরে নেইকি ছনে বুলাইকি ঘরে আনিকি থা পানি পিবা দেই কি গুণা পানি দেই কি ঘাস ঝাড় পত্র কুড়ি কুদি করি আনিকি দবার
2: এবে রোগ মন খাই খাই রোগ মন দার্শিব এ দিন মন কে
3: এবে রোগ কইলে খরা দিনে সে রোগ করে এবে ঠিকঠাক রই ভাই মাত্র এয়া খরাকে যদি জাগ্রত করে রইলে কিছু নেই এবে বেশি করি করি রোগ বলে করি কইলে ইয়ে খরাকে শুকিয়ে দিবাই খাদি গেদা ঠিক হবো নাই তবে ঘরে দানা পানি কি করি ঘাস চাষ আমার সরকার সব ঘাস চাষ করবা পাই ব্যবস্থা হচ্ছে যে অধিকার দোষী গাই বন্ধ করি তাকে ঘাস চাষ করবা পাই সুবিধা করা হয়েছি তাকে 3 বছর ঘাস চাষ করলে 35,000 টাকা সরকার দেবো বলে কইছি 35,000 টাকা দেবো

9টি মুক্ত বাণিজ্য চুক্তিনামা এবং প্রধানমন্ত্রী সফল পঞ্চরাষ্ট্রীয় গস্ত প্রমাণ করুছি বলে শ্রী গোয়েল কহিছন্তি। ব্যবসায় ক্ষেত্র পাইঁ অনুকূল পরিবেশ সৃষ্টি করিবা লক্ষ্য নেই সরকার ভারত শিল্প বিকাশ যোজনা ভব্য আরম্ভ করিবে বলে সূচনা দেইছন্তি। এই যোজনা অধীনে দেশব্যাপী 100টি শিল্প পার্ক প্রতিষ্ঠা করা যিব। শ্রী গোয়েল কহিছন্তি 33,600 কোটি অধিক টঙ্কা ব্যয় অটকলরে ভব্য যোজনা কার্যকরী করা যিব। এই যোজনা মাধ্যমে রাজ্য সরকারক সহযোগে সমস্ত সুবিধা সুযোগ থিবা শিল্প পার্ক নির্মাণ করা যিব বলি শ্রী গোয়েল সূচনা দেইছন্তি। হরমুজ প্রণালী উপযোগ প্রতিবন্ধক সত্ত্বে ভারত 76 দিন ধরে খুচরা বিক্রি ক্ষেত্রে গ্যাস এবং তেল মূল্যকে অপরিবর্তিত রাখিপারি। এই ক্ষেত্রে ভারত বিশ্বের একমাত্র প্রমুখ অর্থনীতি পালটিছি। সরকারি সূত্র মিলিথিবা সূচনা অনুযায়ী রুশ ইউক্রেন সংঘর্ষ এবং হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণর বিশ্বস্তরের তেল বজারে সৃষ্ট আহ্বান সত্ত্বে ভারত দেশবাসী আর্থিক বোঝর সুরক্ষা প্রদান করেছে। ইতিমধ্যে পেট্রোল এবং ডিজেল উপর কেন্দ্র সরকার 4 থর কেন্দ্রীয় উৎপাদ শুল্ক মধ্য হ্রাস করেছেন। সর্বশেষ শুল্ক হ্রাস যোগ সরকার 30,000 কোটি টাকার রাজস্ব বোঝ বহন করেছেন। চীনর উত্তর সাংসি অঞ্চলরে কোইলা খনি বিস্ফোরণ ঘটনার মৃত্যু সংখ্যা 90 বৃদ্ধি পাইছে। গতকালি সকালে সেখানে এক কোইলা খনির বিস্ফোরণ ঘটি উদ্ধার কার্য এবার জারি রয়েছে। এপর্যন্ত 201 জন শ্রমিকক সুরক্ষিত ভাবে উদ্ধার করা সারি। চীন রাষ্ট্রপতি সি জিনপিং আহতঙ্ক সম্পূর্ণ চিকিৎসা নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ নেই তদন্ত করা এবং আইন অনুযায়ী দোষী বিরুদ্ধে দৃঢ় কার্যানুষ্ঠান গ্রহণ করা সে নির্দেশ দিয়েছেন। ইউক্রেনর উত্তর পূর্ব সহর সুমির পার্শ্ববর্তী অঞ্চলরে আজ রুষ পক্ষ ড্রোন আক্রমণ করা। এতে জনকর মৃত্যু হয়েছে, 9 জন আহত হয়েছেন। রুষর অক্তিয়ারে ইউক্রেনর লুহানস্ক অঞ্চল স্থিত এক কলেজ হস্টেল উপরে ইউক্রেন করিথিবা আক্রমণর জবাবে রুষিয়া পক্ষ এই পদক্ষেপ গ্রহণ করা। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুটিনক নির্দেশক্রমে রুষ এই আক্রমণ করিথিবা সূচনা মিলিছি। তবে হস্টেল উপরে আক্রমণ যোগ 11 জনকর মৃত্যু হয়েছে। অন্যপক্ষে গত বিলম্বিত রাতে ইউক্রেন পক্ষের হয়েছে ড্রোন আক্রমণে রুষর এক তেল টর্মিনালে অগ্নিকাণ্ড ঘটিছে। উত্তরপ্রদেশের চান্দিনগর বায়ুসেনা ঘাটিঠার ভারতীয় বায়ুসেনা পক্ষের এক মারুন বেরেট দীক্ষান্ত পরেড অনুষ্ঠিত হয়েছে। এতিসহ বায়ুসেনার স্বতন্ত্র সেনা আধিকারী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। পরেডে বায়ুসেনার আসিষ্টাট চিফ অফ এয়ার স্টাফ অপরেশন স্পেস এয়ার ভাইস মার্শাল রাহুল গুপ্তা মুখ্য অতিথি ভাবে যোগদে অভিবাদন গ্রহণ করে প্রশিক্ষণ শেষ করে গরুড় কমাণ্ডক শ্রী গুপ্তা অভিনন্দন জনাই। পরবর্তী সময়ের সুরক্ষা আহ্বানর মোকাবিলা স্বতন্ত্র সেনার দক্ষতা নিরন্তর ভাবে বজায় রাখা উপরে শ্রী গুপ্তা গুরুত্ব প্রদান করেছেন। দিল্লির জামিয়ানগর অঞ্চলের জনে দলিত মহিলাকে অপহরণ গণদুষ্কর্ম এবং ধর্মান্তরীকরণ করা অভিযোগ জাতীয় মহিলা কমিশন নিজ আড়ু বিচার পাই গ্রহণ করেছেন। এ সংক্রান্ত গণমাধ্যম রিপোর্ট আধারে কমিশন এই নিষ্পত্তি। কমিশনর অধ্যক্ষ বিজয় রাহতকর ঘটনার তদন্ত এবং সময়োচিত কার্যানুষ্ঠান গ্রহণ করা দিল্লি পুলিশ কমিশনরক নির্দেশ দিয়েছেন। 7 দিন মধ্যে বিস্তৃত কার্যানুষ্ঠান গ্রহণ রিপোর্ট দাখল করা কমিশনর অধ্যক্ষ শ্রীমতী রাহতকর চিঠি মাধ্যমে কমিশনরক কহিছন্তি। রাজস্থানর দাণ্ডেওয়ালা অঞ্চলরে অয়েল ইন্ডিয়া লিমিটেড এক নূতন গ্যাস ক্ষেত্র সন্ধান করেছে বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী সূচনা দিয়েছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী পুরী কহিছন্তি দেশের ঘরোই শক্তি উৎপাদনক সুদৃঢ় করিবারে এহা সহায়ক হেব। শক্তি ক্ষেত্রে আত্মনির্ভর ভারত অভিযান অধিক ত্বরান্বিত হেব বলে মন্ত্রী শ্রী পুরী আশা ব্যক্ত করেছন্তি। ভারতীয় সূচনা সেবার অবসরপ্রাপ্ত অধিকারী ত্রিলোক্ষী নাথকর আজ নূদিল্লীঠে পরলোক হয়েছে। তাঁর 79 বর্ষ বয়স হয়েছিল। সে গত কিছুদিন ধরে অসুস্থ লে দীর্ঘ বর্ষ ধরে আকাশবাণীর সম্বাদ সম্পাদক ভাবে শ্রী নাথ কার্য করে। আইপিএল ক্রিকেটরে অল্প সময় পরে পঞ্জাব কিংস এবং লক্ষ্ণৌ সুপর জায়ান্টস মধ্যে ম্যাচ খেলা যাব। লক্ষ্ণৌর একনা ক্রিকেট স্টাডিয়ামে খেলা এই ম্যাচে টস জিতি পঞ্জাব কিংস বোলিং করা নিষ্পত্তি। ভারতীয় পানিপাগ বিভাগ দেইথিবা সূচনা অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ দক্ষিণ পশ্চিম আরব সাগরের কেতক অঞ্চল, দক্ষিণ পূর্ব আরব সাগরের অধিকাংশ ভাগ, কোমরিন অঞ্চল, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব এবং পূর্ব কেন্দ্রীয় বঙ্গোপসাগর সমেত আন্ডামান সাগরের অধিকাংশ অঞ্চলক অগ্রসর হয়েছে। আসন্তা 27 তারিখ পর্যন্ত কেরলের কেতক অঞ্চলের প্রবল বর্ষা হওয়া নেই।

0: শ্রোতা বন্ধু আজির কার্যক্রম কু প্রযোজনা এবং পরিচালনা করে দুর্গা মাঝি এবং উপস্থাপনার আমি থিলু মু নিহার বালা পট্টনায়ক
1: এবং মু বিজয়লক্ষ্মী পত্রি।
0: আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুচু, নমস্কার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আকাশবাণী জয়পুর আরম্ভ করুছু শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম। আজি থেকে শুনন্তু পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়াঙ্ক বংশীবাদন। শিল্পীঙ্ সহ তবলা সঙ্গত করেছেন সবির খান। শিল্পী পরিবেশন করেছেন রাগ হামসাধ্বনী।